প্রতিগত পঙ্কা হইবে দল পঙ্কা প্রতি অষ্টগন্ধা সে প্রতি ধর আনা প্রতি দুই কড়া বুঝ বুঝ সুশীল গন্ধা প্রতি ধরিয়া লইবে অষ্টতিল অষ্টতিল কড়া প্রতি দুই তিল শুভঙ্কর ভনে মন কষা কর শিশু কর শিশু আনন্দিত মনে মন প্রতি যত মন প্রতি যত লঙ্কা হইবে শুভঙ্কর ভনে গন্ডা প্রতি ধরিয়া লইবে অসাতিল মন অসুস্থ কর শিশু আনন্দিত মনে তিল মন শুভঙ্কর ভনে যত মন কষা কর শিশু কর শিশু আনন্দিত মনে মন প্রতি যত দঙ্কা হইবে তার।